0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं। लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে শ্রোতা বন্ধুদের প্রিয় লোকগীতির আসর মাটির সুরে গান। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, যেখানে আতিথ্য নেই সেখানে ঐশ্বর্যের পরিচয় নেই, চেয়ে পাওয়ার চেয়ে হারিয়ে পাওয়ার মাত্রা বেশি, শকুন্তলাকে দিয়ে কালিদাস সেটাই দেখিয়েছেন। দুষ্মন্তকে প্রথম পাওয়াটা সুখের পাওয়া, দ্বিতীয়টা দুঃখের দান। একই মানুষকে পাওয়া, কিন্তু সে পাওয়া কেবল যে সংখ্যায় বাড়ল তা নয়, মাত্রায় বাড়ল। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারকে নিয়ে দু চার কথা। দীনেশ চন্দ্র মজুমদার ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সংগ্রাম করে দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার জন্ম অবিভক্ত বাংলায়। ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। ছাত্রজীবনে তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং দেশ ও মাতৃকার মুক্তির জন্য আত্মনিয়োগ করেন। দীনেশচন্দ্র মজুমদার যুগান্তর দলের সক্রিয় সদস্য ছিলেন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গোপন আন্দোলন ও বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তার সাহস, দৃঢ় মনোবল এবং আত্মত্যাগ তরুণ সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করে। ব্রিটিশ সরকার তাকে অত্যন্ত বিপজ্জনক বিপ্লবী হিসাবে মনে করত। এজন্য তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয় এবং কারাগারে কঠোর নির্যাতন করা হয়। কিন্তু কোনো অত্যাচারী তার দেশপ্রেমকে দুর্বল করতে পারেনি। দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তার সংগ্রামী জীবন আমাদের শেখায় যে সত্যিকারের দেশপ্রেম মানুষকে সাহসী ও আত্মত্যাগী করে তোলে। স্বাধীনতা আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজও মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে। তিনি ছিলেন সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর।

আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও

0: এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লংল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি হার্টবে আগামীকাল সকাল 7:00 শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 7:00 শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ স্টেট আইল্যান্ড কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।
1: শ্রোতা বন্ধুরা, এবারে লোকগীতির আসর মাটির সুরে গান। আসরে আজ বলবো বিকেল বেলা নিয়ে কিছু কথা, সঙ্গে থাকবে লোকগীতি। কখনো কখনো সহজ শব্দগুলি অস্তগামী নিছুক সৌন্দর্যকে ক্যাপচার করতে পারে। প্রকৃতির চূড়ান্ত এনকোর একটি মন্ত্রমুগ্ধ সূর্যাস্ত বা সন্ধ্যার আকাশের রঙে হারিয়ে যাওয়া, এই সুন্দর সূর্যাস্তের ক্যাপশনগুলি বিস্তৃত অভিব্যক্তির প্রয়োজন ছাড়াই মুহূর্তের জাদুকে আলিঙ্গন করে, ফটোটিকে নিজের জন্য কথা বলার অনুমতি দেয়। বিকেল বেলাকে উপভোগ করার মতো সময় হয়তোবা অন্য কোনো সময় পাওয়া যায় না।

হলো বুঝতেই পারলাম না। শেষ বিকেলের সময়টুকু তোমাকে দিলাম, যত্ন করে রেখে দিও। সারাদিন ফুরিয়ে যখন শেষ বিকেল চলে আসে, তখন বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। শেষ বিকেলের পাখির কিচির মিচিরে আমি খুঁজে পাই তোমার হারিয়ে যাওয়া সেই স্মৃতিগুলো। শেষ বিকেলের আলোতে এসো না আর ফিরে, আমি না হয় খুঁজে নেব রাতের অন্ধকারে।

বিকেলবেলা কি সবাই গভীরভাবে নীরব হয়ে উপভোগ করে থাকে, আর মন থেকে বেরিয়ে আসে, আমি তোমার শেষ বিকেলের আলো হতে চাই লাল সূর্যের মতো, মেঘলা পাহাড়ে নামছে শেষ বিকেলের মিষ্টি রোদ, কখন সন্ধ্যা।

সারাদিন পরিশ্রম করে শেষ বিকেলে ঘরে এসে যখন দেখি তোমার মুখখানা, সারাদিনের পরিশ্রম যেন এক নিমেষেই শান্ত হয়ে যায়। শেষ বিকেলের আলোয় তোমার জন্য এসেছি, কিছু স্মৃতি রেখে দিতে পারো। বিকেলের এই শেষ সময়টা যেন প্রতিদিন তোমার সাথেই কাটিয়ে দিতে পারি। এই বিকেলের শেষ আলোতে গোধূলি ছায়ায় তোমার সাথে হারিয়ে যেতে চাই বহু দূরে। এই শেষ বিকেলের আলোয় কিছু স্বপ্ন কুড়িয়ে আনতে চাই তোমার জন্য, তুমি কি তা গ্রহণ করবে? এই শেষ বিকেলের ক্লান্ত মুহূর্তে যেন ডেকে বলে, ওরে আমি আর পারছি না, আমায় এখন যেতে দে, চলো না একটু শেষ বিকেলে ঘুরে আসি ওই দূরে যেখানে শুধু তুমি আর আমি। শেষ বিকেলের শান্ত আলো এসে পড়ে যখন তোমার চোখে, আমি যেন হারিয়ে যাই এক অন্য জগতে।

শেষ বিকেল মানেই আকাশের দিকে তাকিয়ে মনে কিছু আনন্দ কুড়ানো। বন্ধু, তোদের সাথে সোনালী রোদে কাটানো সেই মুহূর্তগুলো মনে হলে আজও চোখে জল চলে আসে। শেষ বিকেল আমায় ডেকে বলে, ওগো সুন্দরী, বলো না তুমি কার, তুমি কি আমার হতে চাও।

তোমার ওই ব্যস্ত বিকেল বেলায় তোমাকে নিয়ে হারিয়ে যেতে চাই একটু শান্ত শহরে। চলো না এই বিকেলটা দুজনে দূরে কোথাও গিয়ে একটু উপভোগ করে আসি। বিকেলের এই মায়াবী আলো, মনে প্রাণে এক অন্য রকম আমেজ, হারিয়ে যেতে মন চায় অনেক দূর। বিকেল বেলার সেই মিষ্টি রোদে তোমার সেই মিষ্টি হাসি মন প্রাণ ছুঁয়ে যায় আমার। বিকেল বেলার সেই শিশির ভেজা সর্ষে খেতে তোমার সাথে হাত ধরে যেতে চাই বহুদূর।

ওগো সোনা ধরা সেই বিকেল বেলা, তোমাকে আর খুঁজে পাই না বাল্যকালের মতো। আহা, কত মধুর বিকেল বেলা কেটে যেত খেলতে খেলতে, সেই বিকেল বেলা যেন আর কোনো দিন আসবে না ফিরে।

এই বিকেল বেলার আকাশ মেতেছে নীলিমার খেলায়, মেঘেরা সব ভেসে বেড়ায় স্বপ্নের ভেলায়, ইচ্ছেরা সব আকাশ ছুঁয়ে ডাকে ইশারায়। বিকেল বেলায় তেপান্তরের মাঠে তাই মন ছুঁয়ে যায়, ইচ্ছে করে মিশে যায় সুদূর কল্পনাতে, রঙিন পৃথিবী যেখানে হাত বাড়িয়ে ডাকে, ইচ্ছে আমার বিকেলটাকে একটু ছুঁয়ে থাকি, মেঘের গায়ে আলতো পায়ে রঙিন ছবি আঁকি, ইচ্ছে আমার বিকেল বেলায় পাখির সাথে একটু ডানা মেলি, দূরের পথে হারিয়ে যেতে শুনবো না আর মানা, বৃষ্টি হয়ে আকাশ থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ি, ইচ্ছে করে স্বপ্নটাকে মনের মাঝে আঁকি।

এই গানখানির সঙ্গেই শেষ হলো লোকগীতির আসর মাটির সুরে গান। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।